তর বকার সপুনু নিয়া সেমেন্তারা ইতু হিঙ্গা সাত ইনি বলুম আড়া কলম পাকিয়া মঙ্গনুই বর্তাঙ্গুং জবাব আতা সরাঙ্গান তরসে বুত ইরান মদন চুরকান সজুমলা রুডল দান পর সাবাত নিরা বাক দি পোসিসি পোসিসি মিলি কলম বাক অপ্রেসিয়াসি কুডি ইরানি প্রভিন্সি এরবিল ইরাক উত্তারা সুরঙ্গান তরসেবু দিলা বড়ান খান মরণ্যাসার পাহারা পঞ্জুগান দাড়ি পড়তাই কোলাম্পা দান পড়তাই ডেমোক্রেট কুর্দিস্তান ইরান দি লেম্বা আলানা প্রভিন্সি এরবিল তিরা আডালা বোড়ান মঙ্গিনাই কোরবান দি জিবা আখিবা ত্রেন্তাঙ্গান সুরঙ্গান ইতু সবলুমনে পাড়া হাড়ি আংসামা মন্ত্রী লুয়ার নগরী ইরান সৈয়দ আব্বাস মুনেতকান বাবা ইরান তেলা মুক্তি খান দিদি কপারা দুনিয়া সবগাই ককু আদানিয়াং তাঙ্গু সুলামা কনফ্লিক্ট বাড়ু বাড়ু ইনি দেঙ্গান আমেরিকা সারিকাত সাত বর বিচারা দলাম প্রতিমুয়ান দি কমন্ত্রিয়ান ক সেহাতান ইরান সৈয়দ আব্বাস মঙ্গতকান বাবা আঙ্কাতক আঙ্কাতান বর্ষ জানতা ইরান তেলামলা কুকান পঙ্গুরবান বেসার সুলামা কনফ্লিক্ট দেঙ্গান আমেরিকা সারিকাদান ইসরায়েল অথরিতাস ক সেহাতান ফিলিপিনা তেলা মঙ্গলুয়ারকান পরেঙ্গাতান তরকাই বন্যাকে থিয়াং দিতুলুয়ারকান মলালুই আইর সেতুলা বাঞ্জির মন্ডালা বেলায়া উত্তারা নগরা তরসেবুত পুসত কাসিয়াতান সতেম্পাদি বেলায়া ইকলোস মম পরিঙ্কাতকান বর্গা মরঙ্গিনাই মনিঙ্কাতন্যা ঋষিকু কাসিয়াতান সেরিং হুজান মনসুন বারাত দায়া ইয়াং ইনটেন্স ত্রুস মমিচু বাঞ্জির দি সলুরু বেলায়া ইতু বর্গা দি ইম্বু উন্তুক মনেবাস পড়াই পন্যাকিত ইয়াং দিতুলুয়ারকান মলালুই আইড সর্তা পন্যাকিত লাইন সবর্তি ইনফ্লুয়েঞ্জা লেপটোস পিরোস দান দমন বর্ডেরা ইয়াং উমুম মন্যবার সুলামা মুসিম হুজান স্টেটু সিয়াগা মেরা দান কুইং নিবর লাকুকান উন্তুক জারিঙ্গান লিস্ট্রিক দি বিলায়া তিঙ্গা দান সেলাতান ফিলিপিনা হারি ইনি কারণা বরবরাবা পন্না বাঙ্কিত লিস্ট্রিক মাসি বুলুম বড় প্রুসিয়াসি সেমেন্তারা ইতু ক পুলিশিয়া ন্যাশনাল ফিলিপিনা পে এন বে তিলামণি গাতকান উপায়াপ মুলিহান ফশবন চেনা মনুসুল দি দাম্পাক সুলকুন ত্রোপিস লুইস দান মেমে সরতা ইন স্টেসিফিকাসি মনসুন বারাত দায়া সুরঙ্গান বসার মং উনাকান প্রসাবত নিরাবাক দান রুডল ওলে উক্রেনা তারহাডাপ পল আবুহান নোরোসিক মুলিক রুসিয়া টিলাউথ হেতাম দিলা পোড়ানকান তেলা মারুসক দুয়া টার্মিনাল এক্সপোর্ট বিজি বিজিয়ান আং বসার দান মঙ্গাতাকান পঙ্গলঙ্কান আঙ্কাতান লাউত উত্তমা রুসিয়া প্রজাবত সতেম্পাত মনন্তকান বাবা তিগা ওরাং তরমাসুক সৌরাং আনাক মরুসিয়া দলপান্তা হুন তেভস দান দুয় পুরু এম্পাত ওরাং লাইন তরলাকু দলাম সরঙ্গানিয়াং তরজাদি বাডা মলাম হাড়ি তর সুবুত প্রেসিডেন্ট উক্রেনা ভ্লাদিমির জেলেন্সকি মঙ্গাতাকান বাবা উক্রেনা মঙ্গুনাকান রুডল প্রসাবত তরবাং দন প্রসাবত নিরাবাক লাউত দলাম আপায়াং দি সুবুত ন্যা সবগাই অপরাসি উনিক ইয়ং মনেসার পলঙ্কান অঙ্কাতান লাউত রুশিয়া তরসেবুত মিনিটার উক্রেনা কমুদিয়ান মঙ্গলেম বাবা এম্পাত কপাল পেরাং রুশিয়া তরমাসুক দুয়া কপাল ফ্রাগ্রেড তুর্কেনা সুরঙ্গান রুশিয়া বলুম মরিকান কমেন্টার মঙ্গনাই লাপোরান করুসাকান পাডা পঙ্গলান অঙ্কাতান লাউত দান ফসলিটাস বিজি বিজিয়ান তরসেবুত কমন্ত্রিয়ান ওলারগা ইন্ডিয়া মনাঙ্গুকান তরহাডাপ ফেডরাসি টেনিস মেজা ইন্ডিয়া দনমামেন্টা অ্যাসোসিয়াসি অলিম্পিয়াড ইন্ডিয়া উন্তক মহমুদ কমিটি এড এচ ও চে গুনা মঙ্গলোগা চাবাং উলারগা তরসে বুদ্দিঙ্গান আলাসান আডানা ক কুয়ারাঙ্গান দলাম তাতা কলোলা তেতে এফ ই দলাম পরিহান্তান্যা কমন্ত্রিয়ান মনেবুত কগলাকান তেতে এফ ই মন মঙ্গডাকান পমিলিহান পঙ্গুরু স্থিতা বক্তু সুবেগাই সালা সাতু আলাসান পনাঙ্গুহান সুতুলা মনারিমা তাঙ্গাপান ইয়াং তিদা মমুসাকান আতা সুরাত পমরিন্তা পঞ্জলাসান ইয়াং দি কেলুয়ারকান সবলুম নাকা মন্ত্রিয়ান মন্যতাকান বাবা ই ও আ দিঙ্গানবর কনসুলতাসি সুরসামা বাদান ইন্টারন্যাশনাল আকান মঙ্গাম্বিল লাঙ্কা ইয়াং তেতাপ উন্তক মন চপ্তা খান ম্যাকানিজম রেগুলো সিয়াসি ইন্টারনাল তরমাসুক পনম্বুত কমিটি
@HO.